নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্টজ 1233-এ কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেন টুনি মর রংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলে মান্নি হাউটু অকত্তায় মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি শুক্রবার আগস্ট মাসিনী 28 তারিখ আর ভাদ্র মাসনি 10 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম কর সারি দিয়া কর সারিয়া দং যোগ লাম্পার ফুইনিয় আং কীর্চ কারণা দং যোগ আং আপনি না ও বেজাটক চালাইনা লগিয়া ও আং শিকৈত্র ই কর সারিয় বাক্রমুং হেলেন কিলার যু শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈ লিতং তিনি সুগ্নি প্রথমে আপারংনা স্বপ্নান রক্ষাবন্ধনী শুভকামনা হাউযোগ আর তাই নিনি অনুষ্ঠানে আপারংনা নাথেমনা হাউটু নেপোলিয়ন কোসানি লুমনি পিদান চাই চাই সারিয়া দংযোগ ইয়াং ওয়াংব হাকক

নেপোলিয়ন কৌসানী হুরাঙে চায় আপর নাথেমনা মানজু তাই অনুষ্ঠানে নাথেমনা মান্না জিবেস কৌসানী হুরাঙে গেসেক চায় চায় সারিয়া দোংজোক নীলে হিনচাক।

ইংলিশ কোশ্চেনি হুরাঙে চায় আপরনা থিমনা মানজু অনুষ্ঠানে আপরংনা এলা বেজাতকা আপনি ইমিউন সিস্টেম দাটিকা রাখাই তান্না মান্না ওয়ানি বিষয়ে আকুইসা করবাকনা ইমিউন সিস্টেম দংজু নিনি কানেনি বেমার আজার থাকি রুক্ষ রিগনি গেছে ক্ষমতা নিনি ইমিউন সিস্টেম নিনা মেলা ধরনী বেমার থাকি রুক্ষ রেখা আর নিনি কানে শুক্তি হওয়া মেলা রকমিনি ইনফেকশন থাকি বাঁচায় রাখায়নি জন্যে ওয়ানি জন্যে নিনা আপনি ইমিউন সিস্টেম দেটিকা রাখায় তান্না লাগিয়া আর উইনি জনে নিনা আতা আতা রেখনা লাগিয়া ওয়ানি বিষয়ে বাকনা এলা নিনা আপনি ইমিউন সিস্টেম পেলেমকা রাখায় তান্নি জন্যে নিনা পেলেমকা সানা কাকনা লাগিনা জিঙ্কা দংযোগ নিসাম যাবা আরও থাই রংনা লাইচাক নিসামনা বিশি কাসানা লাগিয়া আর রস তুমনি থাই রংনা আর নিনি সুপনি নকেনি পাক নকে তুমনি চিঙ্কুদ রসুন গুলমরিচ হেলদি রং খুবেন লাভদায়ক নিনি ইমিউনিটিও বাড়াইনি জন্যে নিনা আপনি ইমিউনিটিও পেলেমকা রাখাইনি জন্যে 7 থেকে 8 ঘন্টা মুজু বাটনা লাগিয়া আর সব সময় টিকা লিঙি টংনা লাগিয়া 8 থেকে 10 গ্লাস দিনিনি আর থাই জুস বা নারকুল মিটিব লিঙ্গনা লাগিয়া ইমিউনিটিও পেলেম রাখাইনি জন্যে নিনা দিনি এক্সারসাইজ রেখনা লাগিয়া 30 থেকে 45 মিনিট আর চিন্তা বা টেনশন বেশিকা লানা লাগিছা বেশি চিন্তা রেখনাং নিনি ইমিউন সিস্টেমে এফেক্ট কয়া ওয়ানি জনে বেশিকা টেনশন রেখনা লাগিছা আশা রেখা আপারং ই করণি বিষয়ে রিঙিমু আপনি ইমিউন সিস্টেম পেলেম আর ডাটিকা রাখাই তানা আর আপনা মেলা রকমের বেমার বা ইনফেকশন থেকে বাঁচাইমু চলাইয়া আপারং অনুষ্ঠান নাথেমনা মান্ত আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই হুকাঙে নাথেমনা ফই নিপেন্দ্র কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ পারি টুংনি পার আজালায়।

নিপেন্দ্রে কোসেনি হুরাঙে চা ইউ আপনার মানজু তাই অনুষ্ঠানে আপারং ইভাময় কোজনী হুরাঙে চায়ু নাথিমনা মান্না চাই সেরিয়া দুংযুগ ও আমায় জগরিসি।

ইভামই কোচুনি হুরাঙে চায়ু আপারনাথ না মাঞ্জো অনুষ্ঠানী শেষে আপারনা নাথেম না হাউতো সারদা দেবী কোচ আর জিবেশ কোসানি হুরাঙে গেসে চায় চাই সারিয়া দোংজো পেলেং মান্নি।

সাটারডে বিকোজনে হুরাঙে চায়ু আপনাচনা মানযোগ নিনি জাসিং অনুষ্ঠান নিয়ে অকট বহুরি ফুইযোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার উমুং ডবংনি কর হবি মুং ইয়েন টান যোগ স্বপ্নান নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও টুরা।

0: আঙারে ডেমেজ কুবানা একাউন্ট খুলিনা আর আন্তানা কেওয়াইসি আপডেট কানা নাঙিয়া
1: আঙা ইয়েলো নুডলস সঙ্গে দঙিয়া আর উচিনা ফাসকে দঙিয়া ইয়ারে তিকসানি খামসান
0: তিকসানি খাম
1: নাকনি কেওয়াইসি ও মামংবা দঙথাঙাতানি দঙজাও দে বা এড্রেস মামমাং কুসান দঙথাঙাতিঙা ও দে নানি রেজিস্টার খাগমন মোবাইল নাম্বার ইমেল ইন্টারনেট ব্যাংকিং বা সেলফ ডিক্লারেশন লেখাকো নাইবো
0: বিবেগতা মাইকোবা দঙথাঙাতানা ও দে
1: নকো আসঙে ভিডিও কেওয়াইসি আধার ওটিপি আর ই কেওয়াইসি চি আপডেট খাবো ওয়ান ওয়াইজো কালথুয়া
0: আয়ো ইয়াদে নুডলস সঙ্গানা বাতেন নলথুয়া দে সেং দাওনি আইয়া
1: আরবিআই আগানা নালজকোবা ব্যাংকিং না কেওয়াইসি আর নাকিস খাংবা জাকুদি আনিওয়া
2: নাসিমা হারদিল জো পিয়ার কারেগা ফিল্মনি এসা পেহলি বার হুয়া হে গীত খো খনা সোনা মানাহা তাও জোল জোল নাসিমাং জুবান ফিল্মনি কোরি পুকার ইয়া গীত খো জোল জোল খনা সোনা মানগেন

সময়রাং দং জাহানি আসেল না সিমং না জিয়া জায় না গীত খো বোনে গামাতং না মানজাহা আর এ গীত পাকসা বলিউড মেলোডি প্রোগ্রাম না দুসগুমন সময় বা ইয়ানন বোনাহা দাও দুক টেকসানি জাপমানো ছেটপজি অহাও না সিমা দিল্লি স্টেশনী কতাতকপা হিন্দি খবরং খোনাসওয়ান বাকসা ছেটপজি মিনি চিবং আও ইংলিশ খবরং খোনাসোনা মানগেন আর জল জল ছেট খোলাচি বাজিও শিলং স্টেশনী কতাতকপা ইংলিশ খবরং খোনাসোনা মানগেন ইয়ান আকাশবাণী টুরা

0: 님 셔츠는 아디 보라이스케디 동장 님 아빠 파급한 조리자스 강원이 보라야 버스케 동장이 보라야고 스카리 달리라 잡아 보라이스케 동장이 맨아부터 렌 녹당 낚인 적 왜 미샤 디샤 동부조 강수만 부조 앙누고 너디 삭스니 동아 데미츠 삭탐 동아 삭사 대작래 세계 바라조 데파티 삭니 마나 바부 삭사 대작라 부시스님적 내가 그니 그바데 무시브리 라닝 응조 오 나스카니 닥나스카니 방아 니 바가난 카차풀게 앙니 장이 타가 먹고 먹선이 니 바무 나코바 속 나갔다 만자하 매나오 포레스케 동전이 그분 지 오바 녹고방나 지코 파티하 운항아 녹고바가바 못해라 문나 달라 서비스로 된 나코바 무니스파로 클리니얼 감고 가잉 클리니얼 감고 가잉 문항아 앙니 녹탈코 차라잉 닉니카니르 방아 차그롱아데 닉니카니랑데 방아 나코바 닉니카니랑 방겐치 오바 কবাই সরং কো থম থমি রাখিংান সিপিএন বিমান সিং বাজকি ইনাম তেলা আরো তাও তো পেদান সিং বাজকিন দং এ তাউনি খাম খাই চাইং পো খুশুং জবা মেরাখনা থাংনি স্কেপার জানি ক্রি ইয়াতন ক্যাপাসিটি ক্রি খুশুং ইন কাজো খাবে খুশুং ইন খাম কা এ চাইং জক মাইনা আনথাং বা স্কেপারে দং জামো নিমন দা কাকো খাই চাজরা পা তা কাকো খাই চাইগে নিমনা আমি নি কাজো খাবে আংনি দেদান কো আ সোখানি কো নাসকা মাইনা আনথাং বা চনুনি নিকে খোস্তুনি জাঙ্গি থাংবানি গমন নারো তোব খোস্তুনি জাঙ্গি থাঙ্গিঙা আরো স্কেপরে দংজাওতে মামুন কো দাকলা ছোরাংবা মানজান গবাও আংনি দিরাং করে মুখাংচি পরাইতানে নগুচি দাকে বাং পরাইতিঙা আর মুখাংচি দিজানি চিসোকানি নাম দকনা দিসকা নকবানি স্কানি ওদে বামা চিসোকেন আদে মিচমাস খানলাদে কুপাতিয়ানি গো নাদে নিকে আগানাসকা মাইনা মা পারং স্কিয়া ফরে দুংজো বা জি রাখে বা দেদ্রাং খোদে ফরাইতা স্কিয়া তাকো মামনকা সুসুকে ফরাইত না মানে চিমু বানথানে আব্দুল লামাস্ত বাত ইকো সানা দে আনে প্লাকন মতেলাই ইকো সান
1: পাতিলাটি সংমানী প্রোগ্রাম কো সমং খনং নামা না দাও জল জল কুপ্রাখন ওংয়ে ছাবো ইয়ান মেঘালয় মেঘালী বি সংমানী গোলপাঙানি কো খনা সুসকাগেন
2: নিউট্রিশন বা বেনা নাং চমত কব চানি রাংনি গমন মাইদাকে চানা নাং আরো উকো চাওদে মাই নামগনি কো মানা ইয়ারাংনি গমন অন্তিসা আগাম থালাতে ইয়ানো অনগিন নিউট্রিশন বা বেএন নাংচমৎকপা চানি রং নং নি বেএন খাম রংকো খানাগতা বলকো নঙা আরো উয়া বল রংকো আরা চানি রংও নিকো মানা মা প্লাক চানিও নঙ্গপা গুণ রংকো জেকো আগানো দে নিউট্রিয়েন্টস নেমঙা ইয়াকোরা চানিয়ান নং নি বেএন না অন্না চানিও দোগপা গুণ রং বা নিউট্রিয়েন্টস আরা মন্দেনি তালুরানি না রতমে রচ্ছাএ আনসিং প্লানি না আরো আনছি না নঙ্গপা রংকো আরো বল রংকো অন্না বে না নং চমৎকপা চানি রংনি বা নিউট্রিশন নি মুকসংানি রং মন্দেনি বে এন বিমংনি গতা আরো গিসকনি চানচেনি রং গতা নমদাপানি কো না বেন কো সাকনাচি আরো সামানানি চি নোস্ট ওয়াত গমনোনি কো রতম মে রচ্ছা এ বেএন বিমাং কো রাখি পলা খাম খানি রঙো বা বল কো না মন্দে কো সাকনাওনি কো সামানাওনি কো মাইবা বেএনি বাক রঙো চুং গিজা রং দোঙো দে উয়ারং কো বা প্রোটেক খা বা চাম্পেঙানি কো না চানি রঙনি রকম রং স্কাঙ্গপাও চানি রঙি রকম রঙারা সাম্বল রং ও নিকো মনগপা চানি রং জে খাই বিঠে রং মিশু রং মি মিসি গোমি আর উনা আগ্রে বা গপন রং মাপুরং রং ও নি মনগপা চানি রং জে খাই বেএন বিঠন দৌচি দুধ আর উনা আগ্রে বা গপন রং বেএন না নংচমৎকপা চানি রং বা নিউট্রিশন নি রকম রং দুথং রকম নি চানি রং মংদো তোমা

টুকি হাউস প্রোগ্রাম আউন সিমং মৃত্যুদাতা ফিল্ম গীত খোনাসনামানগিন গীত কথা বিছুয় রং এ কাভি খুশিও কি সারগম আরওয়ান মোহাম্মদ আজিজ আলকা ইয়াকনিক আর বিনোদ রাথোর গপা গীত